শ্রোতাবন্ধু শুনুছন্তি ভক্তিগীতর কার্যক্রম বন্দনা আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। পরবর্তী ভক্তিগীতটি শুণবা প্রফুল্ল করঙ্ক কণ্ঠর পুরাতন রচনার শুণবা এই ভক্তিগীতটি।

মৌসুমি সক্রিয় রয়েছে। মৌসুমের প্রভাব থেকে রাজ্যের ভিন ভিন জায়গান বর্ষা হয়ে যাইছে। ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র সূচনা অনুসারে পশ্চিম ওড়িশার জেলা সহিত রাজ্যের 23টা জেলান আজ ধুকাগড্ডি বিজলি মারবার সহিত জবর পবন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতার সহিত কেন্দুঝর, ময়ূরভঞ্জ, কন্ধমাল, রায়গড়া, কোরাপুট, মালকানগিরি ও গজপতি জেলান ধুকাগড্ডি সঙ্গে জবর বর্ষা হওয়া বলে কেন্দ্র তরফ সতর্ক সূচনা জারি করা যাইছে। এছনির আঞ্চলিক খবর ইন শেষ হল, আর আঞ্চলিক খবর শুনে পারবে রাতে 7:02 থি। জুহার।

শ্রোতাবন্ধু শুণবা সান্তাল গীত পরিবেশন করেছেন গজেন্দ্র মুর্মু ও সাথী সাথী মানে হলে নারায়ণ সোরেন, কালীচরণ মুর্মু, রেণ্টা সোরেন, বিক্রম বারণ্ডি, চাম্পাই মুর্মু, দলমা মুর্মু, সূর্যমণি হাসদা, ফুলমণি মুর্মু, সোনামণি সোরেন এবং দুর্গাচরণ মারণ্ডি। প্রথমে দং ঝিকা এ গীতক সেমানে পিলার নামকরণ, জন্মদিন, বিবাহ উৎসব আদি গাইথান্তি।

0: আচ্ছা, তোমার সব রিপোর্ট দেখেলো? এইচআইভি টেস্ট হয়েছে?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানায় থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: শ্রোতা বন্ধু, টিউন করছেন 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রকু, শুনছেন হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম সিনে সঙ্গীত। পরবর্তী গীতটি শুনিবা বাঘী কথাচিত্রর, যেউন্থে কণ্ঠশিল্পী মনালি ঠাকুর এবং মিত ব্রদর্স। গীত রচনা করেছেন কুমার, সঙ্গীত সংযোজনা করেছেন মিত ব্রদর্স।

মুনি ক্ষণকে স্থির হই, বলই রাম কৃষ্ণ চাহি, শুন হে কৃষ্ণ হরধর মহামহিমা যোগেশ্বর। মুহি জানই তুম্ভ গতি, সংসারে যেতে প্রজাপতি, তোহর অংশা অংশ ভাবে এ বিশ্ব।

চুইলেখ্যাতটি সম্বলপুরে গীত আকাশবাণী রাউরকেলা পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ রিলে করছু আকাশবাণী কটক কেন্দ্রর শুনিপারে কিছু সময় মধ্যে।

0: लगी भी आगे जनता बहुत मात्रा थी सब जो सर चासबास करा हो थला तो यहाँ देवी सही टके से बगैर चासबास करवार कोथा
1: अरु आमर पाखे जहाँ फिर आमे जन गोबर खोत मन के सोढ़ाई कोरी भाई जन पुआल मने थिला आजकल तो लोग मन को पाखरे गाय गोरु मन को संख्या फिर कमी गोला नो बोले से मन के खाबर लगी नहीं दबार इजन धान मन के सिद्धा झोड़ाई कोरी काना घर के आमे अनुचु तो अनेक भाई बहन मने काना कोसन टिके परिश्रमी थी सुन से जन पुआल मन के फिर गुटे जगह ने जमा करी ताकि सोढ़ाई कर रखी छन तो से मन के आमे केनता करी खेत जमी ने देमा ए सब कथा मन के टिके भावमा बेले काना है बाकी आमे जन धीरे धीरे जैविक चाष आड़के जीमा आमे भल खाद्य पायमा बोली आमे भावुछु इटा माने गुटे प्रकार सक्सेस हेबा आरो आमे बिल्कुल ने किछि नै करमा बेले तो असंभव भाई
0: हो दादा तार संगे आर गुटे कथा कहबार के चाहे जे भात ভাত খাইবার কে তো আমি বহুত পছন্দ করছি আমি ওড়িশা বাসি আর সেটা কে বহুত অ্যামাউন্ট রে বি খাইছু আমার শাক সবজি তুলনা থি ভাত টিকে অতকা থিসি আমার প্লেট তো ভাত কেনতা আমার ভল হেবা তার গুণবত্তা রহেবা সে হিসাবে চাষবাস করবার হেবা কা করি কি আগো সময়া টিকে ইহা দেখা নেই ন সেতকি বেলে দেশি ধান মানে চাষবাস হউতলায় সেটা বহুত মিঠা লাগুতলায় সুখা খাইব কি পখলে কর খাইব তার গুটে অলগা স্বাদ থিলা দাদা আর দেহে কে সে সেন্তা প্রভাব বি পকাউথিলা ইহাদে বি প্রভাব পকাউছে হলে ইহাদের প্রভাবটা দেহে কে কমজোর করবার উপরে বেশি করে প্রভাবটা পড়ুছে শক্তি দেবার কি দেহে কে মজবুত করবারটা টিকে হেত কি নেই হাই পারবা
1: হলে ধান চাষ করবার আগরু আমি তো জেন সার র কথা কি খত সার কি সবজ সার কথা আমি কহলা আৰু বিহন ফেৰ কেনতা কৰি আমি যোগাৰ ৰখিমা কাই কৰি কি আগৰ বাগৰ তো আমি যেন দেশী ধান মানকে নাই কৰবাৰ যদি বি কৰোঁ কম আকাৰে আমি কৰোঁ তো যেন ধান মানকে আমকে যোগাড় করবার কথা সেটা পহলানো আমি যোগাড় করি রখিমা
0: বিলকুল
1: যদি আমি যেন কৃষি অধিকারী মান সঙ্গে যোগাযোগ করি আনুছু বলে সে সঙ্গে আগ্রহ টিকে করি আমি যোগাড় রখিমা লাইমস রে মিলুছে বেলে পহলানু লাইমস রু আনি করে রখিমা আর যদি এটা নাই করবার কেন এই যেন আমার বিহন মঞ্জি গুড়া বিকশন সে দোকানে আমি যোগাযোগ করছু তো আগ্রহ আমি টিকে যোগাড় করিমা কাই করি কি দেরি হেলা বলে তো ফিরসে চাষর কিছু লাভ নাই ন
0: কহবার কে গলে চাষ র যাহা বি করবার অছি সব আগরু হি করবার অছি
1: বিলকুল বিলকুল
0: আর পচ পড়লা বলে হেটা আমার চাষটা নিহাতি ভাবে কিছু না কিছু খারাপ প্রভাব হি পড়বা
1: আর এই ভিতরে আমার অনেক ভাই বহন মানে কেন করছেন কি ধান চাষ তো গোটে ফালে চলবা সেটা তো সবে করবে আর এই ধান চাষটাকে যেন ভাই বহন মানে কিছু ভি চাষ নাই করছেন মানে পনিপরিবা মানে চাষ করছেন মানে ফের বরসকে থরে তো নিহাতি করবে কাই করি কি কিছু ধান টামকে মিললা বলে বরস যাকর আমার খাইবার লাগি হে যিবা
0: হই দাদা
1: আর এই ভিতরে আর কিছু চাষি মানে বাহারি ছন সে মানে কানে করুছন যে বর্ষা দিনে ইজন বর্ষা পান মারছে বলি করি পনিপরিবা ইজন বাজার হাটে টিকে কম মিলছি
0: হ দাদা
1: তো তার লাভ উঠাই করি আমি নি কইছু কাই ও সময় আছে চাষ বাস করে বেশি আমি লাভ পাইমা তো সে বাগের হি এই সময়টা টিকে অড টাইম হয় বলে এই টাইম থি কেনতা করি মানে চাষ বাস করি পারবে পনিপরিবা মানে সে হিসাবে প্ল্যানিং করছেন যেটা কি আমার ইজেন টাঙ্গরানি গাঁর মারিয়ানুস ভাই গোলা থর আমি কথাবার্তা হেলা যে সে কহুলে যে ইজেন মূলা আর জহ্নি ই বাগের যেন চাষ মানে অছে সে মানে সে বনে করি করে লাউ ফের গোটে চাষ সে মানে সে বনে করি সে করে আর ইথর ফের সে এরিয়ারে যাই করে বুলাবুলি করি করে মুই দেখলি তো সে ফের সে বাগের হি সবু করে দেইছন বেলে ই বাগের ফের আমার ভাই বহন মানে পনিপরিবা মানকে ফের বর্ষা দিনে চাষবাস করি করি কানা করবে ধান চাষ তো টিকে সমিয়া সমিয়া থি আমি দেখরেখ করছু কিন্তু মজা তিটা বাহারি যিবা বেলে সে অড টাইম রে আমি কিছু পয়সা রোজগার করে দেমা
0: বিলকুল সত কথা দাদা তো যদি সুবিধা হউছে কি নিজে সুবিধা করবার অছে যে ই অদিনিয়া পনিপরিবা মানে বি লগাবার অছে তার সঙ্গে সঙ্গে আর গোটে কথা দাদা ধান সঙ্গে সঙ্গে আমার চাষি ভাই বহন মানে আজকাল মান্ডিয়া চাষ বি করুছেন
1: বিলকুল
0: তো মান্ডিয়া বি সেরকম একা চাষবাস ন ধান বাগির আর ধান থানু অতকা সেটি পোষক তত্ত্ব আছে
1: বিলকুল আর আমার এই যে গুড়া জমি সব সুন্দরগড় জেলা নে বহুত মানে খালি রহুছে আজকাল চাষবাস নাই করবার তো সেথিরে আমি যে মান্ডিয়াটা চাষবাস করমা
0: হ্যাঁ দাদা
1: বা কোদো হেলা কি যে ছোট ছোট মঞ্জি বালা যাকে মিলেটস কহুছু সে বাগের যে ছোট দানা বালা চাষ মানকে আমি করমা বেলে কান হবা কি বেলে বেলে অসুবিধা হেসি গা বর্ষা পানি নি হয়ে তো বর্ষা পানি কম হেলে ফের ইমানকে কিছু অসুবিধা নাই মানে কম বর্ষা থি ফের চাষবাস বনে করে হেই পারছি আর

0: সবুঠু খুশির কথা এটা কি যদি ফি ফসল আমার কম হেলা হেলে ফের লাভটা বেশি মিলছে।
1: হ্যাঁ হ্যাঁ কা করি এটা বাজার থি চাহিদা তার বহুত হ্যাঁ সবে ঘিনস নেকা তো বিক্রি বটার কিছু অসুবিধা নেই হয় তো ইয়াড়ে পনিপরিবা বাহারিলা তো ইয়াড়ে আমার ই মিলেটস এটা মানে চাষবাস হইতিবা সেটা মানে বাহারিলা অধা চাষী ভাই বহন মানে তো অছন যে দাদা এই মিলেটস যে চাষবাস মানে করুছন তাকে বিক্রি করবার পারপজ থি নেই করবার সে মানে তাকর নিজর স্বাস্থ্য গঠন রে সেটাকে ব্যবহার করবে খাইবে বলি করে সেটাকে খালি করুছন
0: আর এটা ভি বহুত খুশির কথা হই
1: দাদা হই
0: বলে আমি চাষবাস করছু হলে টিকে ভাববার ভি কথা কি সুবিধা অসুবিধা তো লাগিছে তো ইন্স্যুরেন্স ভি করবার আছে
1: বিলকুল করবার আছে
0: তো ল্যাম্পস নে যাই করি নিহেলা মোর পাখে যেন ব্যাংক মানে আছে সেখানে ফের যাই করে কথাবার্তা মা আর ইন্স্যুরেন্সটা করে দিতিমা
1: হ্যাঁ দাদা
0: কিছু পয়সা লগামা কিন্তু ব্যাংক রে করলে কাণ আসি না কিছু পয়সা আমকু মিলছি মানে কেতে পার্সেন্ট আমার বর্ষা নি হেকি ফসল নষ্ট হলা সেই হিসাবে কিছু না কিছু আমকু মিলি যায়
1: তো সরকারি সুবিধা মানকর ফায়দা বি উঠাবার আছে কা করি কি চাষ বাসর লাগি বি তো আমার সরকারকর তরফ নু মনে সুবিধা সুযোগ মানে করা যাচ্ছে
0: তো তার লাভ যদি আমি নাই উঠাম বলে কাহার লাগি করা যাচ্ছে তো এই সব কথা মানকে ধ্যান দেই করে আমি নিহাতি চাষ বাস কে করমা আর যাহা ফের যন্ত্রপাতি মানে যোগাড় রহি গলানো করিছন বলে তো বহুত বড়িয়া আর রহি গলা বলে যোগাড় করি করি চাষ বাস কাম থি লাগি যিমি বলে করে আমার আশা।
1: হ্যাঁ দাদা চাষবাস কাম থি লাগবারটা তো লাগবে তার বাদে ভল করে চাষবাস করবে আর সবুলে ধ্যান রে রখবার আছে যে এতকা নু এতকা জৈবিক খত হি দেই করে চাষবাসটা করবে
0: বিলকুল বিলকুল বলে শশিকা
1: হয় দাদা
0: এত সব কথা মানে তো হেলা না
1: হয় হয় হয়
0: বলে আমার বৈঠকিন চালো ই নানি মানে তাকর গীত মাধ্যম থি কারণ সন্দেশ দেউছন যে সেটা বি টিকে শুনি দেম
1: হ্যাঁ দাদা শুনো

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেল এইচআইভি টেস্ট হয়েছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠু দূরেই রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু
2: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি
5: শ্রোতাবন্ধু শুণুছন্তি সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা কেন্দ্ররু পরবর্তী গীত শুণবা দিওয়ানে চলচ্চিত্ররু গীতর গাইছন্তি সুখবিন্দর সিং এবং আলকা ইয়াগ্নিক রচনা সমীর সঙ্গীত সঞ্জীব দর্শন
6: ऐसे क्या देख रहे हो
7: सपना बहुत दिनों बाद तुम्हें
6: बहुत दिनों बाद क्या
7: बहुत दिनों बाद तुम्हें इतना सचते सवरते देखा है
6: तुम्हारा जन्मदिन जो है हैप्पी बर्थडे आई लव यू
7: फिर कहो
6: आई लव यू
7: जोर से कहो
6: आई लव यू आई लव यू आई लव यू आई

শ্রোতাবন্ধু গীত সহ শেষ হল সিনে সঙ্গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা পরবর্তী কার্যক্রম শুণবে সমাচার সন্ধ্যা রিলে করছু আকাশবাণী দিল্লি।

গীতটি শুনিলে ধরণীধর পাটিলঙ্কর রচনার কণ্ঠশিল্পী হয়েছিলেন ক্ষেমানি ত্রিপাঠী। পরবর্তী গীত শুনিবা চিত্তরঞ্জন নায়কঙ্কর রচনার, গীতটি গাইছেন ক্ষেমানি ত্রিপাঠী।